পানি কে গন্ন ভাবেন তো পাবা স্থির কো টেস্ট তো দেখা কো হালা দেখন ভাবো সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিমনা ছাইনান উতাপতে ভিষ্ণা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতর আসলা গান্ধারি পানি জি সুরহরণ ভাই বসিও উতাপতে চাই অর্জুন ফরকেরা আরা কে ভনা লাগু ভাবে রাজা ইজি সিটলাই ভানি হে প্রভু সারা সারি কেই পানি ছাইনা

নাতি ভয়ে নিজ আকাশরি মার নাও ভরত হো সুত হুন হাজুর কাই আই রায়ে ছান জননী সঙ্গেত ভাই নিবসিয়া যা কৃপা খুলাই পাউ ফুরসাদ পনি জানলাই

0: কিছু বর মেরাগ মানু পর্দই না ডর ভর সদবাদ গরিন রানী শকুন্তলালে নমান শঙ্কা তিনি দূর হুনালে তিনরাই ভগত রানী র পুত্র ইহুন
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণ মা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলক হো আচার পালো সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরেকালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্রকা নিয়মলে হো বার্নু পর্নে পনি গর্ভাশ্রবা ভয়ে তুহে উনি ছ মহিনাসম্ম আমা কন যতি মাস ছ উত্তি রোজ নছুনু আশো চ বার্নু ভন পৈদা পুত্র ভয়ে ত বিশ দিনমা ছোরী ভয়ে চিসমা সুৎকেরী কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা আমা সৌতিনে মাতুলে জব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে জোস হুদৈন নাল রহদৈ সুৎকেরীলাই পনি নান্দি শ্রাদ্ধ র জাত কর্ম গর্নু দানাদি হেরু দিনু নাল ছেদনকো সসোর ঘড়িকো অবধি বিচারি লিনু কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু ছৈটৌকা দিন পূজনাদি শিশুকো নিম্তো এটি সমজমা দোষী কই হুদৈন ব্রাহ্মণ পিতা।